আমি শুনে রেসি সরদুল সিকন্দর তে আমার নুরি দি আওয়াজ চ গীত আসি আকাশবাণী দিয়ে জলন্ধর কেন্দ্র তো বোল রে হ্যাঁ হুম তো কুচি পলা চ যানি 8:45 তুমি শুনোগে সমাচার সন্ধ্যা 9 বজে নিউজ এট 9 তে 9:15 স্পটলাইট সাড়ে দিল্লি কেন্দ্র তো